0: নির্বাচন অধিকারীঙ্କ কার্যালয়তরফু সূচনা দিয়েছে। বিদ্যুৎ ও বৈদ্যুতিক উপকরণর ঠিকভাবে ব্যবহার করবার সহিতে বিদ্যুৎ আঘাত নু বঞ্চবার উদ্দেশ্য থি আইসানু জুলাই দুই তারিখ তক শক্তি বিভাগ তরফু জাতীয় বিদ্যুৎ সুরক্ষা সপ্তাহ পালন করা যিবা। আজির সচেতনতা আইবা কালের সুরক্ষা আসুন সভে মিলিমিশিকি বিদ্যুৎ শর্ট সার্কিট নু হোতবা অগ্নিকাণ্ডকে রুকমা বার্তা নেইকি ই হপ্তা পালন করা যিবা। ই হপ্তা থি বৈদ্যুতিক উপকরণ মানকর সঠিক ব্যবহার সেমানকর যাঞ্চ আও বিদ্যুৎ আঘাত পাইথিবা পীড়িত মানকু উদ্ধার বাগির ভিন ভিন বিষয়টি সচেতন করা যিবা। ঢেঙ্কানাল নথিবা ভারতীয় জনসঞ্চার সংস্থান আইআইএমসি থি 2026-27 শিক্ষাবছর লাগি নালাখ্যা প্রক্রিয়া জারি রয়েছে। আইবা মাস 3 তারিখ সকাল 11 বজে পত্র সূচনা কার্যালয় ভুবনেশ্বর, আকাশবাণী কার্যালয় সম্বলপুর আও 17 তারিখ আইআইএমসি ঢেঙ্কানাল পরিসন স্পট এডমিশন আও সাক্ষাৎকার হেবা। ইচ্ছুক ছাত্রছাত্রী মানে 9937881285 নম্বর থি যোগাযোগ করি পারবে। কলাহান্ডি জিলা ভবানীপাটনা টাউন হল ঠানে পিএম স্বনিধি উৎসব হয়েছে। যোজনা জরিয়ে উঠা দোকানী মানকর আর্থিক সশক্তিকরণ, স্বাবলম্বন আউ জীবিকার উন্নতি বাবদে আলোচনা করা যাইতলা। এই অবসরে ভবানীপাটনা পৌরপালিকার 10 জন বেপারী পহলা কিস্তি টঙ্কা দিয়া যাইতলা। কার্যক্রম থি অতিরিক্ত জিলাপাল তন্ময় কুমার দরওয়ান আউ উপজিলাপাল প্রভাত কুমার পরিডা প্রমুখ যোগ দিয়েছিলে। নয়াপড়া জিলাপাল মধুসূদন দাসঙ্কর অধ্যক্ষতা থি জিলাপাল সম্মেলনী কক্ষেন গলাকাল ডিডিসিআর ডিএলআরসি বৈঠক হয়েছে। বৈঠকটি বার্ষিক ঋণ যোজনার লক্ষ্য, উদ্যান কৃষি, প্রাণী সম্পদ, মাছ চাষ আউ অলগা বিভাগকে ঋণ দেবার আর্থিক অন্তর্ভুক্তিকরণ, স্বয়ং সহায়ক গোষ্ঠী মানকর ব্যাঙ্ক সংযোগ বাগির ভিন ভিন বিষয়টি সমীক্ষা করা যাইতলা। এছরিন আঞ্চলিক খবর ইন শেষ হলা। আর বলর আঞ্চলিক খবর শুনি পারবে রাতে 7:02 থি। জুহার।
1: কি বাত।

কণ্ঠশিল্পী কিশোর কুমার, কথাচিত্র কলেজ গার্ল, গীতিকার শিব কুমার সরোজ, সঙ্গীত বাপি লাহিড়ী।

কথাচিত্র কভি কভি, শিল্পী লতা মঙ্গেশকর ও মুকেশ, গীত সাহিল্য ধ্যানবি, সঙ্গীত খয়াম।

এথর কণ্ঠশিল্পী পঙ্কজ দাস ও সাথী, কথাচিত্র নাম, গীত আনন্দ বক্সি, সঙ্গীত রাহুল লক্ষ্মীকান্ত প্যারেলাল।

বইলা ছিল রে, আরে নখে সল সল দিহে যেতে বল, আর তার পছে ডেগু বুয়া গো বলি মোর কাই চমালি বাবা ভকোয়াল খান কান কে দেখ।

রে বয়লা জলদি ছেড়ো রে, আরে সহনাই বাজা ছুই দে রাজা, আর কেড়ে তুড়ে ফুকু বীর কাহালি মোর কাই চমালি নিছ থই গলো কাহে বজা।

ময়লা ধুইয়া দলছিল আর ঘরে কাঁদুছি করুছে মূষা আর ঢুঁড়েই হেউছে পাইমি বলি মোর কাঁই চমালি আর বাজুরে

0: ধরে বো কাই চমালি।
1: কার্যক্রমর শেষ গীতটি বিলম্ব কুম্ভারুঙ্ক কণ্ঠরে শ্রীপতি পাণিগ্রাহীঙ্ক রচনারু।

0: দাদা জোহার
1: জোহার বহেন জোহার জোহার
0: দাদা এটা বলতুলি ই যে শীতল ষষ্ঠী গলা উতারু নি কে পরিবেশ টিকে কাকর কাকর নি হেসি কেন কহত
1: হয়ে বহেন কাকর কাকর নি হেবা কেন দেখুছ কি নি মানে ই ভিতরে বল তো ওলহ পান টিকে পাই দৌছি
0: হয়ে হয়ে হয়ে
1: সেটির লাগি তো কাকর হচ্ছে বহেন আর
0: তার যে গোটে নিয়ম নি থিসি কে সৃষ্টির কেন সময়কে কানা হেবার কথা
1: হয়ে পরে
0: আর আমার সেইটা দেখব বলে নি সে খরা মাসর কথা যদি দেখব দেখো সে পণা সংক্রান্তি দিন ঠানু শীতল ষষ্ঠী তক আমি যদি কাকর প্যান পিমা কি ই যে কুলর এসি যাহা যাহা বি তামানে কাকর কলা জিনিস মানে ব্যবহার করমা আমার দিহি ফা খারাপ নি হই আর শীতল ষষ্ঠী উতারু এটা মানে টিকে আমার দিহি খারাপ করছি বলা যাইসি বল তো
1: হয়ে বহেন কা করি কি দেখো আমার পরিবেশ বি নিগে ধীরে ধীরে করে কাঁকর হবার কি যাইছি কি সেই হিসাবে আমকু নিগে আমার যে খাদ্য প্রায় রয়েছে সেটা আমকু নেবার কে পড়বা বহেন
0: বলে আমার সে পরিবেশ হিসাবে আমি আমার যে খাদ্য পেয়ে হচ্ছে তাহাকে বি গোটে সন্তুলন রখবার লাগি পড়বা নেই কে বলে ইহাতে যহ প্যান গ্যাঞ্জ নি হবার কথা কি যে নিজের বরফ বুরপা নিগে যে ছুয়া মানে যে আজকাল নি খাউছন গে আইসক্রিম এটা মানে বি আমার ছুয়া মানুষ টিকে মনা করবার কথা নি কে
1: হয়ে ই সময়কে টিকে নিহাতে আমকু টিকে মানে জগী রখি রহবার কে পড়বা বুহেন আর গোটে কথা বুহেন দেখো ই যে আমি ভোজি ভাতি নি যুঝু গে খাই মানে সে সময় কে আমকু টিকে ধ্যান দেবার কে পড়বা
0: হ্যাঁ এটা তো গোটে মুখ্য কথা দাদা
1: হয়ে হয়ে যেহেতু আমি যদি খাই দেমা বেশি বল তো জীর্ণ নি হওয়া বেলে নিগে ভিনে ভিনে বেমার বি হওয়া বুহেন
0: হয়ে হয়ে হয়ে তারপরে এটা দাদা হে যে বরফ রূপা কথা যে কহুতিলি গে দেখো আগরু তো খালি খরা মাসে মিলুথিলা এবার তো বারো মাসি সে শীত মাসে বি বা আজকাল সে আইসক্রিম খাউছন লোক বাক সারা কেনতা লাগুছে যে কি জেনছি বাকি আমি আমার পরিবেশকে দেখি করি আমার দিহি পাহাকে বি টিকে যুগবার কথা আর ওই যে শীতল ষষ্ঠী কথা নি কহিলি গা দাদা যে পরিবেশ কাকর হবার কথা কহিলি দেখো বর্ষা টিকে হেবা বলে সিনা পরিবেশ কাকর হেবা আর আমার চাষী ভাই বোন মানকর কাম ইহাতে কেতে নি কেতে বড়ি যিবা
1: হয়ে বহেন অড়ো পান যেহেতু পাই দৌছে নিগে নিহাতি ভাবে আমার চাষী ভাই বোন মানুষ নিগে মানে জোত করবার কে পড়বা জোত যদি আক্তরিয়া করি দেমা বেলে নিগে এটা আমার চাষর লাগি বতর হবা বহেন
0: তারপরে আমার অনেকটে চাষী ভাই বোন মানে দেখো খড্ডি বুনি দিয়ে সারলেন
1: হয়ে পরে
0: আর যেন মানে বি তাকর জমি মানুষ রুয়া রখিছন নিকে সেটা বতর দেখি করে সব জাগর করবার কথা বল তো
1: আর ই সময়কে নিগে আর গোটে বড় কথাটি বহেন মানে আমকু নিগে আমার জমিকে দেখি করে নিগে বিহন পাচর টিকে সংগ্রহ করবার কে পড়বা
0: দাদা এটা তো গোটে মুখ্য কথা হ্যাঁ দেখো তুমি সে রান্ধবার আগরু নিকে তুন শাগ সবু জাগর সজবাজ করি রখিথিলা বাগির কথা এটা বিহন পাচর ঠিকঠাক করি নি রখিথিব বইলে যদি বতর দে দেবা জমির বইলে আর কেনসি আড়ে নি হই হইন
1: বিহন পাচর বি আমকো সবু সংগ্রহ করবার কে পড়বা আর

0: তার সঙ্গে নিয়ে মানে বিহন পরীক্ষা বি করবার কে পড়বা মানে কেনা হিসাবে গজা আসুছে সেই হিসাবে যদি আমি যদি পরীক্ষা করমা বলে নিয়ে আর যদি চাষ করমা বলে ঠিক চাষটা করি পারমা
1: বলে আমার যেন বিশেষজ্ঞ আজ্ঞা মানে নি কহেছেন কে তামানে 100টা বিহন ভিতরু যদি 80টা গজা হেলা
0: হয় পরে
1: বলে সেটা তামানে ভুল বিহন হয় সেই হিসাবে আমার চাষি ভাই বোন মানে নি কে এটা চাষবাস কে আকে নেবার কথা আর যে দাদা
0: ঠিক আছে।

দাদা আর গোটে কথা বল তো, দেখো আমি তো সবুলে আমার কথা চিন্তা করছু, আমি কেনা করে ভাল করে খেমা পিমা রহমা, পেটর লাগি সব নাট নি গে বলে ইতার গোটে তার ভাগ হোছন নি গে।

0: দাদা দেখ, খালি ধান চাষ করি করি নিকে আর লাভ নি মিলবার না বল তো, ধানকে ছাড়ি করি আর বি যেন যেন চাষ মানে আছে, ধর এই যেন ডাল জাতীয় চাষ হেলা কি পনিপরিবা চাষ হেলা, এটা মানে টিকে টিকে কলে বি কেনতা হেতা দাদা?
1: যে বুহেন গোটে কথা দেখ, সমিয়া জানিকি আমাকে আগকে যাবারকে পড়বা।
0: হয়
1: আমি দেখ ই সময়কে বল তো ব্যবসায়িক ভিত্তিরে ভিনে ভিনে চাষ করবারকে পড়বা। আমি তো খাইমায়ে আমার খাইবার ভেরকর তো চাষ করমায়ে, আর যেনটা অগলা উছলা করুছি নিগে বিক্রি করে আমি ঠিক দুই পয়সা বি রোজগার করি পারমা। তো সেথির লাগি বল তো, তো আমার অঞ্চল লাগি বল তো গোটে লাভজনক চাষটি অছি।
0: কানা দাদা
1: ই যেন ফুল চাষটা বুহেন?
0: হ ফুল চাষ, যে ফুল চাষ এটা আমার ইয়াড়ে বি হেবা ভাই, যে ভুল করি
1: আমার অঞ্চলে বি হেবা। আমাকে সেথির লাগি আজ্ঞা আমার সঙ্গে যোগাযোগ করবার কে পড়বা, আর আমার যেন বাড়ি জায়গা মনে নি থিসি গে যেটা পড়িয়া পড়ি যেতিছি বল তো, সে জায়গারে আমাকে ভিনে ভিনে ফুল চাষ করবার কে পড়বা। আর যদি আমি ফুল চাষ করি দেমা বেলে নিগে আর সেটা যদি বিকমা বাজারে বল তো ইতার ঠিক চাহিদা বি রয়েছে বুহের।
0: দেখো ফুলর চাহিদা বারো মাসি দাদা, আর ফুল কেন জায়গা তিনি লাগে গো আজকালি সে বিহা বর্পন যেতকি বি নি হচ্ছে কে সব ঠান, খালি ফুল দি সজা সুজি কেতনি কেতে করুছন দেখুছ?
1: আমার অঞ্চলে যেহেতু ফুল চাষ কম হচ্ছে বুহেন, মানে অন্য রাজ্যরু আমার নিকে আসছে কি নি, যদি আমি এনে যদি ভাল করে ফুল চাষ করমা আর আমি আমার বাজারে বি ভাল করে বিকি পারমা বুহেন,
0: বলে আমার চাষি ভাই বোন মানে ইথির প্রতি বি টিকে ধ্যান দেবার কথা বলো।
1: যে বুহেন
0: দাদা
1: কথা তো হেলা ন, বেলে ভাল গীত পদে শুনতা গে বলু।
0: শুনো দাদা, এই গীত শুনো।
1: ঠিক আছে বুহেন শুনো।

0: দাদা দেখো এটা সে খরা মাস যাচ্ছে আর সে বর্ষা মাস আসছে, এটা বর্ষা অছরা গোটে কুটি দেছি আর তারপরে খরা বি সেই হিসাবে কুটি দেছি, আর বর্ষা হেলা উত্তরু যেন খরা নি করছি কেন দেখব কেনা ধোপ দিশতুছি আর পুরা চরচরে যাসি বলছ, আর এন্তা খরাতে যেন কি যেই থিব আই থিব নি কেন, আর যদি সুসে হই করে প্যান গিলাসে পি দেল এথর দেখ ন মজা দিহি পাহা নাক কান বুহি যাবা ন পুরা।
1: হ্যাঁ দেখো গরম বি হচ্ছে ইয়াড়ে শীতল বি হচ্ছে,
0: হ্যাঁ
1: তো ইনতা মৌসুম রে নিগে মানে দেখা যাইছি যে বলতো আমার দিহি পাহা বি নিগে বিগড়ি যাইছি
0: বলে ঋতু পরিবর্তন হেলা বেলকে দিহি পাহা প্রতি টিকে সতর্ক রহবার
1: সতর্ক রহবার কে পড়বা।
0: হ্যাঁ
1: সেতির লাগে আক্তরিয়া নিগে মানে বিগড়বার আগরু বলতো আমাকে সচেতন হবার কে পড়বা, মানে ভাল করে আমি আমার দিহি পাহাকে রখমা মানে খানা পিনা ভাল হিসাবে করমা, হেনতা যদি করমা বেলে নিগে আমার দিহি পা বি ভাল করে রহি পারবা বহে।
0: তারপরে দেখো আমার যেন চারিআড়র পরিবেশ টিকে সংসতিয়া নি হবার কথা বর্ষা বর্ষি হয়ে গেলে টিকে যেন কেনতা কেচকেচা নি যাইছি কে, হ্যাঁ হেনতা টিকে নি রখবার কথা সফা সুতরা করে দেবার কথা, আমার ছাদ উপরে বি যেন ময়লা জগড়া এটা সেটা পড়িথিসি সেটা মানুষ বি টিকে সফা সুতরা করবার কথা।
1: হ্যাঁ আমার চারিআড়ে বি নিগে যে আমার পরিবেশ রহিছে সফা সুতরা যদি করে দেওয়া বেলে নিগে যেন মশা মাছি বি হেসন কিনি বর্ষা হলে হেতির লাগি তো ভিনে ভিনে রোগ বেমার হেসি, আক্তরিয়া যদি আমি সফা করমা বেলে নিগে আমার পরিবেশ বি ভাল করে রহি পারবা বুহেন।
0: জি দাদা কথা হতে কেতবে সরে নি
1: হয়ে বুহেন কথা হতে আর সরবা গে সাড়ে ফি সমিয়া বি হয়ে আলান জি বুহেন।
0: জিমা দাদা
1: হয়ে বুহেন জিমান গে মলুধনি
0: জুহার দাদা
1: জুহার বুহেন জুহার।